স্টুডিওর ঘরেতে এখন সময় আর হাতে মাত্র 10 মিনিট আধুনিক গানের সফরের, কিন্তু তারপরও আবার আপনার কাছে আসব, আপনার জন্য নিয়ে আসব বাংলা ছায়াছবির গান। আপাতত যেটুকু সময় আছে তাতে আরও কয়েকটি আধুনিক গান আপনার জন্যে। এখন শিল্পী আরতি মুখোপাধ্যায় প্রথমেই।

হচ্ছিল বৃষ্টির কথা, হঠাৎ কালবৈশাখী বা হঠাৎ ঝড়ের প্রসঙ্গ। তবে ঝড় মানে কি শুধুই পুরনো স্মৃতি, বা ঝড় মানে কি সত্যি আমাদের শুধুই শৈশব ফিরে পাওয়া অথবা মনের কোণের কোনো আশঙ্কা? ঝড় মানে কিন্তু বিপদও। আসলে এই গ্রাম বাংলায় নেমে আসে ঝড়ের সময় নানান বিপদ, যেমন ধান কাটা নিয়ে সমস্যা, অথবা অন্য যে কোনো কিছু, ফসল তুলে নেওয়া নিয়ে, অথবা ঝড় সংক্রান্ত যে কোনো অন্যান্য বিপদ। কিন্তু এই সমস্ত বিপদ, শঙ্কা আশঙ্কা, এই সব কিছু নিয়েই হঠাৎ কালবৈশাখী কিন্তু সত্যি আমাদের বৈশাখ বা আমাদের নতুন বছরের নববর্ষের সূচনাকে করে তোলে এক অন্যভাবে অর্থবহ। তাই হঠাৎ ঝড় আসুক আর ধুলো উড়িয়ে আমাদের সমস্ত পুরাতনকে সরিয়ে আবার এক অন্য আলো এনে দিক, এমনভাবেই ঝড় নানানভাবেই বার্তাবহ হয়ে উঠুক। গানে গানে আজকের মতো আপনার জন্য আধুনিক গানের শেষ শিল্পী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। পরবর্তী ঘন্টায় আপনার জন্য নিয়ে আসছি বাংলা ছায়াছবির গান। শুনতে থাকুন DTH বাংলা পরিষেবা।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:02 হয়ে 33 সেকেন্ড। এখন থেকে রাত 3টে পর্যন্ত বা ভোর 3টে পর্যন্ত আপনার জন্য আছি বাংলা ছায়াছবির গান নিয়ে, এবং তারপরে অবশ্যই নানা রঙের গান নিয়ে। প্রথমে আপনাকে যে ছায়াছবি থেকে গান শোনাবো সেটি হলো অজানা শপথ, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মিল্টু ঘোষের কথা এবং শিল্পীর নিজের সুরে প্রথমে এই ঘন্টায় আপনার জন্যে এই গানটি।

গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার সাগর সেন, শিল্পী ভূপেন হাজারিকা এবং ছায়াছবি আবির্ভাব। এখন আপনার জন্যে শিল্পী ভূপেন হাজারিকা।

ছায়াছবি তনয়া, শিল্পী হৈমন্তী শুক্লা। অসীমা মুখোপাধ্যায়ের সুরে এবারের গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন ছায়াছবির গান। এখন যে গানটি শুনব সেই গানটি শিল্পী ছায়াছবি থেকে, প্রণব রায়ের কথায় গোপেন মল্লিকের সুরে, শিল্পী গায়ত্রী বসু।

আজ শিল্পী সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায় এক বহুমুখী প্রতিভা, সাহিত্যে হোক, শিল্পকর্মে হোক, ছায়াছবি হোক, সুরে হোক, এবং সব কিছুর মধ্যেই সত্যজিৎ রায় ছড়িয়ে আছেন। আজ তাঁর জন্মদিন এবং তাঁকে আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি। শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এখন তাঁর কথা এবং সুরে পরপর কয়েকটি গান শুনব, কয়েকটি ছায়াছবির গান। প্রথম গানটি হীরক রাজার দেশে, এই ছায়াছবি থেকে শুনব অনুপ ঘোষালের কণ্ঠে। শিল্পী সত্যজিৎ রায়কে আজকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন গুপি গাইন বাঘা বাইন এই ছায়াছবি থেকে। গুপি গাইন বাঘা বাইন এই ছায়াছবি থেকে সত্যজিৎ রায়ের কথা এবং সুরে এই গানটি শুনবেন অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর দিন বর,
1: এক দুই।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: যায় মন্দির মোস্ত।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন এক বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক এবং সাহিত্য পাশাপাশি তাঁর বিভিন্ন ক্ষেত্রে ছিল নানান প্রতিভা। আর তাঁরই পুত্র ছিলেন সুকুমার রায় এবং তারপর আমাদের সত্যজিৎ রায়। আর এই পরম্পরা ধরেই কিন্তু উঠে এসে এক অনন্য পত্রিকা, এক অনন্য সম্পাদনা, শিশু সাহিত্য এবং অবশ্যই এই সমস্ত ছায়াছবি। সত্যজিৎ রায় মানেই কিন্তু এক বটবৃক্ষ, এক সাগর। গানে গানে এখন আপনার জন্যে গুপি গাইন বাঘা বাইন ছায়াছবি, আরও একবার সত্যজিৎ রায়েরই কথায় ও সুরে শিল্পী অনুপ ঘোষাল।

বিশ্ববরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, এছাড়াও একাডেমি সম্মানসূচক পুরস্কার, লিজিয়ন অফ অনারের কমান্ডার, ভারতরত্ন ইত্যাদি। সত্যজিৎ রায় আমাদের নস্টালজিয়া বা আমাদের একমাত্র এক অত্যন্ত কাছের মানুষ। তার গানে তাকে জানাচ্ছি শ্রদ্ধার্ঘ্য। এবারে গানটি শুনব আমরা অনুপ ঘোষালের কণ্ঠে, ছায়াছবি হীরক রাজার দেশে।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

0: धिक धिक धिक धिक धिक धिक धिक धिक धिक राजा धिक।
1: সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুনলাম পরপর বেশ কয়েকটি গান তাঁর ছায়াছবির এবং তাঁর কথায় সুরে। বাংলা ছায়াছবির গানে এরপরে শুনব আমরা ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। এখন

শুনছিলেন ছায়াছবির গান। আর এই ঘন্টায় যেতে যেতে শেষ গানটি আপনার জন্য চারুলতা ছায়াছবি থেকে রেখে যাচ্ছি কিশোর কুমারের কণ্ঠে। পরবর্তী ঘন্টায় আবারও আসছি আপনার জন্য নিয়ে নানা রঙের গান। শুনতে থাকুন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে।

স্টুডিওর ঘড়িতে সময় এখন ভোর রাত তিনটে। এখন থেকে ভোর চারটে পর্যন্ত আপনার জন্য নিয়ে আছি, নিয়ে থাকবো নানা রঙের গান। নানা রঙের গানের প্রথমে এই পর্বে আপনার জন্য দ্বিজেন্দ্রলাল গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

দ্বিজেন্দ্রগীতিতে এবারে শিল্পী শ্রাবণী সেন। শিল্পী শর্বাণী সেন।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথম পর্বে শুনলেন দ্বিজেন্দ্র গীতি, এখন লোকগীতি। প্রথমেই শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।
1: বেলা গেল সন্ধ্যা হলো, কালো মেঘে গগন ছাইলো,

নাইকিয়া আমার সঙ্গী সাথী দুই কুলে মোর কালো রাতি। ওই দেখ খেড়া বাদাম হাইল মানে না সাবধানে না বাইয়ো, খেড়া বাদাম হাইল মানে না সাবধানে না বাইয়ো। এই দরিয়ায় নাইকা দরিয়ার পাড়ি, ভাঙায় আমার ছোট্ট নাওয়ে বোঝাই দিতে পারি। ঢেউ খেলে রে এই দরিয়ায় নাইকা দরিয়ার পাড়ি, ভাঙায় আমার ছোট্ট নাওয়ে বোঝাই দিতে পারি। কেমন কইরা হে কান্দারি ভিড়ামো ওই ভাঙা তরি, কেমন কইরা হে কান্দারি ভিড়ামো ওই ভাঙা তরি। ওসাই নিদান কালের নিদান হেতান পারে নিদান দিও, নিদান কালের নিদান হেতান পারে নিদান দিও। হেই নরে হেই

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন নানা রঙের গানে লোকগীতি। এখন যে গানটি শুনবেন সেই গানের শিল্পী অংশুমান রায়।

স্টুডিওর ঘরে সময় জানান দিচ্ছে রাত 3:36 হয়ে 29 সেকেন্ড। সময়ের কাঁটা যত এগোয়, ঘড়ির কাঁটা যত এগোয়, ততই আজকের মতো আসর শেষ করবার যে প্রস্তুতি তা নিতে হয়। যদিও আরও খানিক সময় আপনাদের সঙ্গে আছি এবং শোনাচ্ছি গান, নানা রঙের গান শুনছেন আপনি। এই পর্যায়ে শুনব নজরুল গীতি। নজরুল গীতিতে প্রথমেই আপনার জন্যে শিল্পী অজয় চক্রবর্তী। আছি ভোর 4 পর্যন্ত আপনারই সঙ্গে।

স্টুডিওর ঘড়িতে সময় জানান দিচ্ছে রাত 3:53 হয়ে 50 সেকেন্ড, অর্থাৎ প্রায় ভোর 4টের কাঁটা ছুঁয়ে ছুঁয়ে। আজকের মতো এই আসর থেকে বিদায় নিতে হচ্ছে। আপনার সঙ্গে ছিলাম অর্ঘতাফা আমি, এবং আজকের মতো যেতে যেতে নানা রঙের গানে রেখে যাচ্ছি আপনার জন্যে অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে গান। এবং এই গানটির পরে আপনি শুনবেন পরবর্তী অনুষ্ঠান, সে অনুষ্ঠানের ঘোষণা একটুক্ষণের মধ্যেই। শুনতে থাকুন আকাশবাণী কলকাতা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা।

দেশের আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। তবলায় অশোক মুখার্জি, সারেঙ্গিতে আল্লাহ রাখা কালবন্ত। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন সেতার বাদন, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবরি, তবলায় গোবিন্দ বসু, রাগ কোমল ঋষভ আশাবরি।

দেখুন, কোমল রেশা বাসাভুরির আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়, তবলায় গোবিন্দ বসু। প্রভাতী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক মাঝটা থেকে। আজ 2 মে শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। গতকাল আমরা পেরিয়ে এসেছি বুদ্ধ পূর্ণিমা, তথাগত বুদ্ধের আবির্ভাব ক্ষণ, আবির্ভাব দিবস। এই দিনটাকে স্মরণ রেখে আজকের চিরন্তনীতে শোনাব তথাগত বুদ্ধের কিছু গল্প, আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের জীবনে সেগুলো কেমন করে আমরা গ্রহণ করতে পারি নিজেদের ভালো থাকার জন্য, সেই নিয়ে হবে কিছু কথা। 9903653992 এই নাম্বারে আপনাদের সঙ্গেও কথা হবে। তবে এই মুহূর্তে সুতপা ভট্টাচার্যের কণ্ঠে একটি রবীন্দ্রনাথের গান তথাগত বুদ্ধকে স্মরণ করে। তবে তার ঠিক আগে আমরা বুদ্ধের স্তুতি দিয়ে শুরু করবো।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে শুনব গৌতম বুদ্ধের গল্প, আমাদের জানা গল্প, জানা কথা, তবুও নতুন করে শুনতে ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে থাকবে বিশ্লেষণ, আমাদের নিজেদের জীবনে সেই গল্পগুলো বা সেই ঘটনাগুলো কিভাবে প্রভাবিত করে বা করবে বা করতে পারে। শুরু করা যাক গৌতম বুদ্ধের গল্প। অপরাহ্ন বেলায় রথে চড়ে সিদ্ধার্থ চলেছেন প্রমোদ উদ্যানে। সারথী ছন্দক রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন।

0: কিছুদূর যেতেই রথের সামনে পড়ল এক জরাগ্রস্ত বৃদ্ধ। হেঁটে চলেছেন ধীরে ধীরে, তার দেহ অত্যন্ত ক্ষীণ, রক্ত মাংস চর্ম স্নায়ু সমস্তই যেন শুকিয়ে গেছে, চুল সাদা, মুখে দাঁত নেই, কাঁপতে কাঁপতে তিনি চলেছেন পথে। সিদ্ধার্থ ছন্দককে বললেন, রথ থামাও ছন্দক। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ছন্দক, সামনের ওই লোকটি দেখতে এত ক্ষীণ আর দুর্বল কেন, অত আস্তে আস্তে বা চলছেন কেন তিনি? ছন্দক বললেন, যুবরাজ, ওই লোকটির বয়স অনেক হয়েছে, উনি জরাগ্রস্ত। জরা? সেটা কি ছন্দক? যুবরাজ, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে ওটা আসে, যৌবনের তেজ যৌবনের রূপ তখন আর থাকে না, ওটা সকলের জীবনেই আসবে মহারাজ। যুবরাজ, আপনি তো দেখছেন মহারাজের শরীরেও জরা দেখা দিয়েছে। কপিলাবস্তুর মহারাজ শুদ্ধোদনের কথা বললেন ছন্দক। সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, এটা নিবারণ করা যায় না ছন্দক?
1: না যুবরাজ,
0: ফেরাও রথ ছন্দক, আজ আমার প্রমোদ উদ্যানে যেতে ভালো লাগছে না। সিদ্ধার্থের মনে একটা ভয়, একটা দ্বন্দ্ব তৈরি হল। সেদিন সিদ্ধার্থ ফিরে এসে নিজের ঘরটিতে বসে গভীর চিন্তায় মগ্ন রইলেন। পরদিন অপরাহ্নে আবার রথে চড়ে প্রমোদ উদ্যানে যাচ্ছেন, হঠাৎ পথের পাশে দেখতে পেলেন এক ব্যাধিগ্রস্ত লোককে। লোকটা ব্যাধির যন্ত্রণায় ছটফট করছে, তার গায়ে পিষ্ঠা মূত্র সব লেগে রয়েছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট ভোগ করছে সে। সিদ্ধার্থ প্রশ্ন করলেন সারথি ছন্দককে, আবার কে ছন্দক?
1: যুবরাজ, এই লোকটি ব্যাধিগ্রস্ত,
0: শরীর ধারণ করলেই কোনো না কোনো ব্যাধির যাতনা সহ্য করতে হয়। যুবরাজ, সকলের পক্ষে কি ব্যাধির আক্রমণ অনিবার্য ছন্দক?
1: হ্যাঁ যুবরাজ, সেদিনও ফিরে গেল।

0: যুবরাজ জিজ্ঞেস করলেন, এ কি ব্যাপার ছন্দক? ওই দড়ির খাটে কাপড় ঢাকার লোকটি কে, আর বাকি লোকজনই বা কাঁদছে কেন?
1: যুবরাজ, যুবরাজ, ওই লোকটির মৃত্যু হয়েছে, ওকে এবার সৎকার করতে নিয়ে যাওয়া হচ্ছে।
0: মৃত্যু? মৃত্যু কি শুধু ওই লোকটিরই হয়েছে নাকি সবার? সবার মৃত্যু হবে?
1: সকলেরই মৃত্যু হবে যুবরাজ। মৃত্যুর হাত থেকে কোনোদিন কেউ রেহাই পায়নি যুবরাজ, পরিত্রাণ পায় না।
0: ফেরাও রথ, ফেরাও রথ চন্দক, আমি আজ আর প্রমোদ উদ্যানে যাব না, আমার ভালো লাগছে না, ফেরাও ফেরাও।
1: সেদিন গভীর চিন্তায় বিভোর হয়ে রইলেন সিদ্ধার্থ। পরদিন ক্লান্ত বিষণ্ণ সিদ্ধার্থ রথে উঠে চললেন প্রমোদ কাননের উদ্দেশ্যে, যদি মনটা ভালো লাগে। কিন্তু তারপর, তারপর কি হলো? তিনি চলেছেন প্রমোদ কাননের দিকে, প্রমোদ উদ্যানের দিকে। তার সামনে পড়ল এক প্রশান্ত শান্ত মূর্তি, সন্ন্যাসী। যুবরাজ সিদ্ধার্থ ছন্দককে জিজ্ঞেস করলেন, কে ইনি ছন্দক? মুখে শান্তির ছায়া, হাতে ভিক্ষা পাত্র, প্রসন্ন কল্যাণ মুখ, হাসিতে মুখখানা ভরে আছে, পরিধানে কাষায় বাস, দেখে মনে হচ্ছে ওর মনে কোনো লোভ অহংকার দুঃখ কষ্ট কিচ্ছু নেই। উনি ভিক্ষুক সন্ন্যাসী যুবরাজ।
0: ইহ জগতে কি ওর কোনো আকাঙ্ক্ষা নেই?
1: না যুবরাজ, উনি সর্বদা শান্তির মাঝে বাস করেন আর পরমার্থ চিন্তা করেন।
0: সাধু, সাধু চন্দক, ইনি যে আমার মনের কল্পনা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন।
1: এবার কিন্তু সিদ্ধার্থ তখনই পথ থেকে ফিরে গেলেন না। প্রমোদ উদ্যানের নিভৃত স্থানে গিয়ে গভীর চিন্তায় মগ্ন রইলেন। এ কথা কিন্তু রাজার শুদ্ধোধনের কানে যেতে দেরি হল না। পুত্রের ভবিষ্যৎ ভেবে তিনি উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আরও কঠোরভাবে তিনি আদেশ প্রচার করলেন, যেন এমন কোনো জিনিস আর সিদ্ধার্থের চোখে না পড়ে যাতে তার মনে বৈরাগ্যের উদয় হয়। প্রজারা সন্ত্রস্ত হয়ে উঠল, কিন্তু সিদ্ধার্থের মনে তো শান্তি নেই, তার অস্থিরতা ক্রমে বেড়ে উঠল। রাজবধূ গোপা স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করলেন আর নানাভাবে সিদ্ধার্থের মন থেকে সব চিন্তা দূর করার চেষ্টা করতে লাগলেন। তারপর রাজপুরীতে যুবরাজের নিত্য ঘুম ভাঙার প্রভাত বন্দিনীর দল সবে ভোর হয়েছে। সিদ্ধার্থ তখনও শুয়ে আছেন তার শয়ন ঘরের কাছে। প্রভাত বন্দিনী গান ধরেছে রাজকুমারকে জাগাবার জন্যে। তাতে আছে মিলনের কথা, বিলাসের কথা, কামনার কথা, কিন্তু সিদ্ধার্থের কানে সে গান আনল বৈরাগ্যের বাণী। জরা, ব্যাধি, দুঃখ, মরণ, এইসবের আগুনে জ্বলছে ত্রিভুবন। কলসির মধ্যে ভ্রমণকে আবদ্ধ রাখলে সে যেমন ভোঁ ভোঁ করে কলসির মধ্যেই ঘুরে বেড়ায়, বাইরে আসতে পারে না, সেই রকম জগতও এদের গণ্ডির বাইরে যেতে পারছে না। শরতের মেঘ যেমন এই আছে এই নেই, ত্রিভুবনের সব কিছু তেমনি ক্ষণস্থায়ী। রঙ্গভূমির নটেরা যেমন আসে চলে যায়, জন্ম মৃত্যু সেরকমই জগতে যাতায়াত করছে। নদীর জলের মতোই জীবের আয়ু বয়ে চলেছে আর বিদ্যুতের মতো দেখা দিয়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ তার মনের অস্থিরতা কাটাতে পারছেন না। তিনি বৈরাগ্যের মধ্যে আরো কত কি কথা যেন শুনতে পেলেন। তার মন চমকে উঠল, এই কি জগৎ, এই কি জীবন! অস্থির হয়ে উঠলেন তিনি। গোপা পাশেই ছিলেন, স্বামীর ভাবান্তর দেখে তিনি ভয় পেলেন। কোথা থেকে একটা কালো মেঘ তার অন্তরে জমে উঠল। তুমি এত কি ভাবছো বলো তো? গোপা করুণ নয়নে স্বামীর মুখের দিকে চাকিয়ে প্রশ্ন করলেন,

সিদ্ধার্থ উত্তর দিলেন, ভাবছি মানুষের জীবনের কথা, জগতের কথা। সত্যি কি মানুষের মুক্তি নেই গোপা? না না, তুমি ওসব কথা আমার কাছে বলো না, আমার মনে বড় ভয় হয় গো, বড় ভয় হয়। কিসের ভয় গোপা? তোমাকে তোমাকে হারাবার, হেসে উঠলেন সিদ্ধার্থ। ভয় করলেই কি সত্যকে সরিয়ে ফেলতে পারা যায় গোপা? গোপার চোখের জলেও সিদ্ধার্থের মন ভিজল না। তার মনে একের পর এক নানা চিন্তা এসে ভিড় করতে লাগলো। মানুষের এই দুঃখ বেদন কি করে দূর হবে, এই ভাবনায় তিনি অস্থির হয়ে উঠলেন। রোহিণী নদীর তীরে বসে আছেন একদিন অপরাহ্নে। তার সামনে জলস্রোতে কাঠের টুকরো যেন মানুষের জীবনের মতো ভেসে চলছে। তিনি একদৃষ্টে দেখছেন আর কত কথা ভাবছেন। এমন সময় রথের ঘর ঘর শব্দে তার চমক ভাঙল। যুবরাজ, যুবরাজ! রথ থেকে নেমে এলেন প্রতিহারিণী কৃষাঙ্গিনী। কি হয়েছে কৃষাঙ্গিনী? ব্যাকুল স্বরে প্রশ্ন করলেন সিদ্ধার্থ। শুভ সংবাদ যুবরাজ, রাজবধূ গোপা একটু আগে এক নবকুমার প্রসব করেছেন, পুরস্কার দিন। পুরস্কার? তাহলে দেখছি আরো একজন মানুষ পৃথিবীতে এলো দুঃখ ব্যাধি জরা মৃত্যুর আক্রমণ মাথা পেতে নিতে। ওসব কি বলছেন মহারাজ, দিন পুরস্কার? সত্যই তো, পুরস্কার দিতে হবে প্রতিহারিণী কৃষাঙ্গিনীকে। নিজের কণ্ঠ থেকে বহুমূল্য মণিহার খুলে পরিয়ে দিলেন তার কণ্ঠে। প্রতিহারিণী প্রণাম করে আবার ফিরে গেলেন রাজপুরীতে। রাজপুরীতে চলছে উৎসব, নাচে গানে আনন্দে ভরে উঠেছে দর্শক। সিদ্ধার্থের পুত্রের নাম রাখা হল রাহুল। রাহুল! সে কি রাহু হল আবার গ্রাস করবে সিদ্ধার্থকে? মহারাজ শুদ্ধোদন এবার রাজকুমারের ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা নিশ্চিত হলেন। ছেলের মুখ দেখে সিদ্ধার্থ আর কি গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে পারবেন?

দিনের পর দিন উৎসবের ঢেউ উঠল। সিদ্ধার্থের মন থেকে বৈরাগের ছায়া যেন একটু একটু করে সরে গেল। তিনি সংসার বাঁধনে মায়ায় ধীরে ধীরে যেন জড়িয়ে পড়তে লাগলেন। নবজাতককে কোলে নিয়ে আদর করেন। এক শুভরাত্রিতে নবকুমারকে নিয়ে নৃত্য গীত চলছে। সিদ্ধার্থ উৎফুল্ল মনে সেই নৃত্য গীত উপভোগ করছেন। তারপর শেষ রাত্রিতে নৃত্য গীত থেমে গেল। সুন্দরী নর্তকীরা নিদ্রার ঘোরে যে যেখানে পারলেন শুয়ে পড়লেন। ভোরবেলায় সিদ্ধার্থ ভ্রমণে বেরোনোর আগে নাচঘরের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন সেই ঘুমন্ত নর্তকীদের। কিন্তু হিকি হিকি মূর্তি তাদের কোথায় গেল? সেই চমৎকার রূপ, সেই সুন্দর হাসি, সেই বিলহল কটাক্ষ, নিদ্রা ঘুরে কেমন যেন বীভৎস হয়ে উঠেছে তাদের মুখ। কেউ হাঁ করে শুয়ে আছে, মুখ থেকে লালা ঝরছে, কারোর মুখ রঙের প্রলাপ উঠে বিশ্রী দেখাচ্ছে। সিদ্ধার্থ চমকে উঠলেন। তার অন্তরে আবার বৈরাগ্য দেখা দিল। তিনি সেদিন থেকে আবার অস্থির হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন, রূপ যৌবন এই সবই তো ক্ষণস্থায়ী, তাহলে সত্যি সত্যি কি কোনো দুঃখের নিবারণের উপায় নেই জীবনে, মানব জীবনে?

0: গভীর রাত্রি, রাজপুরী নিস্তব্ধ, প্রহরের ঘণ্টা বাজিয়ে চলেছে পুররক্ষীর দল। মাঝ আকাশে চাঁদ হাসছে আর তার রূপালী জ্যোৎস্নায় স্নান করে হাসছে যেন পৃথিবী। মহারাজ শুদ্ধোদন ঘুমের ঘোরে এক দুঃস্বপ্ন দেখলেন। রাজকুমার সিদ্ধার্থ যেন রাজপুরি ছেড়ে কোথায় চলে যাচ্ছেন, অঙ্গে তার সন্ন্যাস বেশ। ঘুম ভেঙে গেল রাজার, দুঃখে আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি। সত্যি কি সিদ্ধার্থ রাজ্য ছেড়ে চলে যাবেন, এ তার পূর্বাভাস? ছেলেকে হারিয়ে তিনি কেমন করে বেঁচে থাকবেন? কিন্তু কেন দেখলেন তিনি এই স্বপ্ন? এ স্বপ্ন কি শেষে সত্য হবে? না না না, তিনি আর ভাবতে পারছেন না। পাগলের মতো তিনি ছুটে চললেন সিদ্ধার্থের ঘরের দিকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ! দ্বার খুলে এলেন যুবরাজ। কি হয়েছে পিতা? সিদ্ধার্থ, সিদ্ধার্থ! সস্নেহ অশ্রু সজল চোখে মহারাজ শুদ্ধোদন সিদ্ধার্থকে বুকে জড়িয়ে ধরলেন। এত ব্যাকুল কেন হয়েছেন পিতা? বৎস, বৎস, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি তুমি যেন রাজপুরি ছেড়ে সন্ন্যাসী হয়ে কোথায় চলেছ। বলো সিদ্ধার্থ, তুমি তুমি কোনোদিনই রাজপুরি ছেড়ে আমাদের ছেড়ে কোথাও যাবে না, বলো বলো। সিদ্ধার্থ পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আমি আপনার কাছে শুধু চারটে জিনিস প্রার্থনা করব পিতা। এই প্রার্থনা পূর্ণ হলেই আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন কোনোদিন গৃহত্যাগ করব না।
1: কি কি প্রার্থনা বৎস, বলো।
0: আমার আমার প্রথম প্রার্থনা, জরা যেন আমাকে আক্রমণ না করে, এ যে অসম্ভব। আমার দ্বিতীয় প্রার্থনা, কোন প্রকার ব্যাধি যেন আমার দেহে কোনোদিন আশ্রয় লাভ না করে। কি বলছো সিদ্ধার্থ, যে অসম্ভব! রাজা শুদ্ধোদন অবাক বিস্ময়ে আন্দোলিত হতে শুরু করলেন। আমার তৃতীয় প্রার্থনা, পিতা আমি যেন চিরদিন যুবা থাকি। এ হতে পারে না সিদ্ধার্থ, এ হতে পারে না। আমার চতুর্থ প্রার্থনা, আমি যেন মৃত্যুর হাত থেকে মুক্তি পাই, কোনোদিন যেন মৃত্যু আমাকে স্পর্শ করে না।
1: এই যে অসম্ভব বৎস, একেবারেই অসম্ভব। তুমি এসব কি বলছো সিদ্ধার্থ? তোমার প্রার্থনা পূর্ণ করা শুধু আমার পক্ষে কেন, জগতের কারো পক্ষে সম্ভব নয়।
0: তবে বলুন পিতা, কি হবে আমার এই রাজসিংহাসনে, কি হবে এই তুচ্ছ সুখ ভোগে? বৈরাগ্যের পথ যে প্রকৃত পথ, আমাকে আমাকে আর বাধা দেবেন না পিতা?
2: মহারাজ শুদ্ধোদন বুঝলেন দৈবাগ্যের কথা এবার ফলবতী হওয়ার উপক্রম হয়েছে, সিদ্ধার্থকে আর ধরে রাখা যাবে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর আজ শোনাচ্ছি তথাগত বুদ্ধের গল্প। তবে গল্পের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আপনাদের কিছু বার্তা একটু পড়ে দেওয়া যাক। আপনারা 9903653992 আপনারা অনেক নিজেদের বার্তা পাঠিয়েছেন বা পাঠান, সেই বার্তাগুলো একটু পড়ে দিই। প্রথম যেগুলো এসেছে তারপরে আবার পড়ব পরে ফিরে এসে। তবে কতগুলো কথা একটু বলি। যে গল্পটি শোনাচ্ছিলাম বুদ্ধের, জানা গল্প, কিন্তু সেখানে দেখুন এই যে যুবরাজ, যিনি আমাদের সিদ্ধার্থ রাজার শুদ্ধোধন ছোটবেলায় যখন তার জন্মের সময় দৈবজ্ঞের কাছে শুনেছিলেন যে পুত্র সন্ন্যাসী হয়ে যেতে পারে, তখন তাকে কোনোভাবে কোনো দুঃখ কষ্ট জীবনের যে নেতিবাচক দিকগুলো সেগুলো যেন না দেখে সেই প্রচেষ্টা করেছিলেন। তারপরে হঠাৎ করে যখন অনেক বড় হয়ে যুবরাজ সিদ্ধার্থ ছন্দকের সঙ্গে রাস্তায় বেরুল, বেরিয়ে দেখল যে জরা ব্যাধি মৃত্যু, তখন সে ভয় পেয়ে গেল। আমরা এই ঘটনাটা যদি শুধু ঘটনা হিসেবে দেখি তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারি, ভালো মন্দ সবকিছুর মধ্যে দিয়ে মানুষকে তৈরি করলে সে কিন্তু এক অর্থে বলা যেতে পারে সিজন্ড হয়, তার মধ্যে সবকিছুই সমান প্রতিঘাতে চলে আসে। বাইরের ঘটনাটা যতটা মুখ্য তার থেকেও বেশি মুখ্য হচ্ছে সেই ঘটনার প্রতিফলন কোনো মানুষের জীবনে, তার মনে, তার চিন্তায় কেমনভাবে আন্দোলন তৈরি করছে। ধরুন একই ঘটনা ঘটল, সেখানে চার পাঁচজন মানুষ আছেন, সে চার পাঁচজন মানুষ কিন্তু চার পাঁচ রকমভাবে ঘটনাটাকে গ্রহণ করবে বা বিশ্লেষণ করবে। কোনো ঘটনায় কেউ হয়তো দুঃখ পেল, কেউ হয়তো রেগে গেল, কেউ হয়তো শান্তই রইল যে ঠিক আছে হতেই পারে। এভাবে প্রতিটি মানুষ তার নিজের নিজের অনুভূতি, নিজের নিজের আধার অনুযায়ী সেই ঘটনার প্রতিফলন নিজের মধ্যে দেখতে পাবে বা তৈরি হবে তার মধ্যে। যখন আমরা আমাদের কোনো অপ্রীতিকর অবস্থা দেখি, অপ্রিয় অবস্থা দেখি, তখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব কখনো রাগ, কখনো ভয়, কখনো অসহায়তা। বুদ্ধের মনের মধ্যেও তৈরি হয়েছিল, বুদ্ধ নয় তখন অবশ্য সিদ্ধার্থ, সিদ্ধার্থের মনের মধ্যেও তৈরি হয়েছিল। প্রথম তিন দিন